0: ميدغه تون ميدغه در بواسطه پر امر کن که شو بالو کت کسنا و تو شو ایران بابا بالا ده
1: دا بو کون ده گدا بو
0: کون ده دا دغه دی هرتا جتی به
1: ফেলতে গে বাপ ফাটা ভিটে দিয়ে অন্য জায়গায় যাব কিভাবে যাব
0: তুমি এবার এই জায়গা তো হাই সরবা না আমি মাইনি কোন দ আমি মাইনি বাতের বাড়ি গেল
1: করব তো সে সরার পরিবেশ নালে সরব কি হবে
0: টাকা পয়সা সারা জীবন শুনে আছে টাকা পয়সা টাকা পয়সা কিভাবে বসবাস করতেছে আর আমরা কিভাবে বসবাস করতেছি মানুষ কষ্ট করে সারা দিন কষ্ট করে এসে বাড়ির দিকে খায় শান্তি মতন হাতে শান্তি মতন একটু ঘুমোয় শান্তি মতন সারাদিন বাইরেও কষ্ট করবো ঘরে এসেও কষ্ট করবো জলের ঘরে বসো বেশি তত সারে যত সময় বাটা না সারবে তত সময় নেবে
1: ওগুলো করতে গেলে তো সেই টাকা পয়সা দরকার আছে না করা যায়
0: তুমি টাকা পয়সা তোমার জীবনও হবে না আর পারবো
1: রাত করলে কার হবে রাতের কাল এই জায়গায় থাকা লাগবে
0: তা তুমি থাকো তা আমার করো আমি মাইনি দিল আর ভালো লাগবে না

আমি শুধু জল দেখি, শুধু জল। আমার যা মনে আছে সব ডুবে যাবে। আমি দেখি যেন একটি জলকণা একের পর এক জলকণা ডুবছে। শুধু জল, জল এবং আরো জল।

সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে যে কোনো সময় উপকূলে আঘাত হানতে পারে। দেশের সমস্ত নদী বন্দর গুলোতে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সবাই সাবধান।

0: করতে সব ওই আপনার আপনার
1: মোটামুটি সব
2: গিয়া ওইখানে ওদের সাথে কি পাইলা কি কেমনি মানে ওগুলো আলাদা
3: আমার খোদা আমার মানসিক কবার
4: এগুলো কাজ হবে
5: এগুলো গুণ আছে বেড়া মেড়া সব
4: ডানি
6: যাবে

0: Standard Chartered, we're here for those who never stand still, who want trusted expertise in the world's most dynamic markets. Now is your time.
1: Good ideas don't always translate into a good show. So hey guys, Stephen here, and I'm of course working on Talking Point. So the purpose of Talking Point is really to help provide more information, give you more resources to figure things out. You know what's interesting? A lot of times people come to me and say, hey, I've got an idea for your show. But good ideas don't always translate into a good show. Because sometimes the idea kind of makes sense, but when we do research, we find that there really isn't a story to tell. On the other hand, sometimes some ideas which we think will not be a great story turn out to be really interesting ones. Like when we worked on bath towels and we thought, I'm sure people wash their bath towels, but how often do they wash it really?
2: On average, for each episode of Talking Point, it takes about 10 to 12 weeks to produce. And it's quite a big challenge to put it all together because as you develop and tell your story, very often things change. So the idea we started with and the final idea we get could sometimes be miles apart. But we're doing it all just to make sure that you get the best story at the end of the day.
1: We hope that we help you make a better choice at the end of it all.
2: So come catch me on Talking Point on MeWatch, CNA, and 5. I'll see you there.
3: বাজারে দোকানে কোনো কিনা বেচাই তো নেই
4: কাজ কাম দেখতে হবে দেখ কি কাজ কাম করা যায় আর
3: তুমি তো দেখতে দেখতে এই পর্যন্ত আইস আর তো আর দেয়ালে কি ঠিকই গেছে
4: কাজ না পালি কি আর বল
3: বান্ধবী আছে আমার নাম আছে রোকসানা ওর সাথে আমার কথা হয়েছে আমি ওরা সব খুলে বলেছি ও বলতেছে যে তাহলে তুমি চলে এসো আমার আসলে কাজ আছে যে কোনো কাজ তোমার দেখতে দেখতে বয়স গেল না না করবে না একটু
4: আমি তো দেই না চেষ্টা করিয়ে দি
3: তোমার চেষ্টা গুলি মারি তুমি চেষ্টা করতে করতে অর্ধেক বয়স পার করে দিলে কেন কিছু করতে পারলে না একটা বড় মেয়ে বড় আছে কোনো কিছু চিন্তা ভাবনা নেই
4: না ঢাকা যাওয়া লাগবে না আমি দেখতেছি তো এবারে দেখুন
3: তোমার দেখা লাগবে না দেনা আর দেখা লাগবে না আর কবে দেখবা
4: তারপরে দেই তো চেষ্টা করে
3: তোমার চেষ্টা করার গুলি মারি ইনকাম করতে যাচ্ছি যদি বাইরেতে কিছু ইনকাম করি তোমার সংসারে দিতে পারে বোঝো না না
5: তুমি গেলে আমরা থাকবো কিভাবে
3: তোমার সংসার সামলাতে লাগবে না তো তোমার কোলে কোনি বসে তো অসুস্থ হোক ও তো বাবা আছে না বাড়িতে যদি প্রত্যেক মাসে যদি কিছু টাকা আমি ইনকাম করি পাঠাতে পারি তাই এই সংসারে তো উন্নতি হবে তোদের সংসারে তোই দেব আমি তো বাইরে কোনো জায়গায় দেবো না এখন ভালো করে বুঝে দেখ তোরা আমি ভালো কথা করছি আমি যাই তোরা বাধা দিস না আমি যাই টাকা পয়সা ইনকাম করি আমি বাড়ি পাঠাবো

সকাল সবাইকে। আবারও তীব্র ঝড় আঘাত হেনেছে বাংলাদেশে। তথ্যমতে 59 জন মারা গেছে এবং এর মধ্যে 48 জন পানিতে এবং 11 জন মারা গেছেন সাপের কামড়ে। বাংলাদেশে প্রায় ঝড় বন্যা জলোচ্ছ্বাস এই প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এই বিষয়গুলো দিনকে দিন মারাত্মক থেকে মারাত্মক হচ্ছে। সকলকে স্বাগতম জানাচ্ছি রেডিও গ্রিন ওয়েবসের পক্ষ থেকে এবং আমি আছি আপনাদের সাথে শাকিলা ইসলাম। আপনারা জানেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সম্মুখীন, অন্যান্য শহরের তুলনায় ঢাকাও ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং তারা ঢাকার সম্মুখীন হচ্ছে এবং দিনের পর দিন ঢাকা ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

Überschattig. ঠিক আছে ঠিক আছে, আমি তোর বাসার কাছে যাই, ফোন দিবে না বুঝছি। আচ্ছা আচ্ছা, নবাবগঞ্জ, ও নবাবগঞ্জ থেকে আমি ফোন দেবো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখ।

0: তো ভালো আছি, ভালো আছে।
1: হ্যাঁ আচ্ছা, আপনি আসলে খুশি, আপনি খুশি হয়েছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আর দাদা এসে যদি দেখে, বিদ্যুতদা যদি এসে দেখে এখানে, তাহলে অনেক খুশি হয়। তাই বাসার সবাই ভালো আছে?
1: হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ দিদি, আসতে কষ্ট হয় নাই?
2: না
1: আসুন,
2: কষ্ট কি, গাড়ির একটু কষ্ট, তাছাড়া আর কষ্ট কিছু।
1: তাই
2: কি ভালো বসতি,
1: সবাই ভালো বসিয়ে থাকে।
2: হ্যাঁ এই যে আমাদের বাড়িটা,
1: এই যে দেখেন দুইটা চুলের দুইটা চুলে রান্না হয়,
2: দুই চুলে রান্না হইতেছে। এখানে দেখেন টয়লেট, পাঁচটা চুলে একটা টয়লেট,
1: পানি বের করতে হয়।
2: আর
1: এটা দেখেন আমার রুম, এটা আমি থাকি, আপনার কোনো কিছু প্রয়োজন মনে হলে আমাকে দেখে খুঁজে পাইবেন। ঠিক আছে, আপনার থাকার জন্য আর তো রুম নাই, সরকারের রুম এটা ম্যানেজ করে দিলাম। এটাই দেখেন রুম বাগান, 3,000 টাকা পড়বে। আমি যদি দেশে থাকে আসার থাকতে পারো, সমস্যা নাই। এখন আপনি রেস্ট নেন, আর আপনার সকালে কাজে নিয়ে যাওয়া হবে। রেস্ট নেন।
3: জল আমাদের তারা করে, আমরা পালিয়ে যাই যাতে তা না হয়। এখানে আমরা পড়ে যাচ্ছি, স্রোত আমাদের টেনে নিচ্ছে, আমরা গাছ থেকে ঝরে পড়া পাতা, নদী আমাদের টেনে নিচ্ছে। আমি শুধু বৃষ্টির শব্দ শুনি, পৃথিবী আর শ্বাস নেয় না। আমরা জলের বাইরের মাছ, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
4: This is the story of a sector in crisis fighting for its survival. The first sector to be confronted with our planet's limitations and climate change. Now both fish and fishermen are endangered. Fish have become an ultra-globalized resource.
5: The worst time was probably in the 1990s, and many populations were really collapsed or close to collapse. So there was a recognition we needed to change that.
4: How did we reach a point where marine life and those who depend on it became endangered? Is sustainable fishing possible so that fish and fishermen can continue to exist?
6: Sea Change, the future of fishing. Sunday on CNA. CNA 938. News you can trust to start your day informed, to navigate your finances and your world, and to make sense of what matters. CNA 938. News you can trust.
7: At Standard Chartered, we're here for those who never stand still, who want trusted expertise in the world's most dynamic markets.
8: Now is your time.
9: AI is changing the rules of business. The question is, who is keeping up? And what does it take to make it work? Shaping Tomorrow, an AI story.
10: Tiger Brokers Singapore presents...
11: This is the World Cup, and we're not about to miss any of the action.
12: But coach, where do we watch all the action?
11: All? You want all? Then go full power. subscribe to the World Cup on MeWatch. All 104 matches live. Not 10, not 50, 104. Plus replays, goals, highlights, and even those how did he miss that moments all on demand. You hear me?
12: Yes, coach!
11: But what about me, coach? You're the guy who's not subscribed yet? No worries, we've got you covered with 28 matches free on Channel 5. What about after the match? After the match, we'll break it all down. Tactics, drama, controversy, we got it covered. Not until you get the latest updates from CNA with me on the ground, as well as from other MediaCorp news platforms. Right, coach?
13: Sure.
11: And follow us on the MediaCorp Sports Socials platform for the latest trending World Cup content. Whether you stream it, watch it live, or catch up, we got it all covered. Because we are all fans!
12: We are all fans! We are all fans!
10: To mewatch.sg/FIFA World Cup for more details. Brought to you by main sponsors Sing Life, Starry Blue Panda Remit, and the following co-sponsors.
1: আলু কত করে ভাই? 60 টাকা আলু,
2: 60 টাকা আলু, 60 টাকা আলু হয়ে গেছে দেখুন, 50 টাকা আমাদের বন্ধু ছিল আর দিন আগে এখন হয়ে গেছে
1: তিনে না শাক কত করিয়া? হ্যাঁ শাক কত করিয়া বলে শাক 10 টাকা হবে না 15 টাকা
2: দুইটা
1: শাক রাখলাম।

0: Have you heard? Me Listen is doing a giveaway again. That's right. 5 lucky listeners will each stand to win vouchers worth $300. That means savings on health, beauty, and more simply by listening to your favorite MediaCorp radio stations or podcasts on Me Listen. Giveaway ends 30th June. Download the Me Listen app or visit melisten.sg today to find out more.
1: অসংখ্য মানুষ দোতলা কিংবা দোতলার ছাদে কিংবা বাড়ির চালে আসলে অবস্থান নিয়েছেন, টিনের চালে। দেখতে পাচ্ছেন যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো ভেসে গেছে এবং মানুষ কোনো রকম প্রাণ নিয়ে আসলে আসছেন। এবং আমি যেই সড়কে দাঁড়িয়েছি এখানে গতকাল থেকে শরণার্থীর মতো আসলে মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। নৌকায় করে মাইলের পর মাইল হেঁটে মানুষজন, সেটি কিন্তু সবার মধ্যে বিরাজ করে।
2: আপনি পাও মেশিন চালান না, এই যে দেখাবেন না।
3: পিছনে দিয়েন এনে লাগবে না, সমস্যা হবে না। যে হাত বাম হাতটা যেন ওই পাশে দিবেন, দিয়ে ওই যে ওই পাশে ধরবেন। ডান হাতে এনে দেবেন, এনে এনে এনে হাত যাইবে না। এনে আমি আসতে দিলে ভালো ধরে আরে বাম হাতটা আসতে এত এই পাশে দেন, আপনার বড়ইব। হ্যাঁ, আপনি বয় পেন এখানে ধরবেন, হাত যাইব না। হ্যাঁ, এনে ধরেন হাতটা এনে পিছিয়ে নেবেন আর এটা যে এইটা ডান হাত দিয়ে ধরে সিস্টেম এরকম করেন, আসতে
2: পারা
3: দিদি নর্মাল ছাড়িয়ে দেবেন।

0: ওকে, শুভেচ্ছা সকলকে। আপনারা শুনছেন রেডিও গ্রিন ওয়েভস এবং আমি আছি আপনাদের সঙ্গে শাকিলা ইসলাম। আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করছি চট্টগ্রামের শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে। আমরা জানি আন্তর্জাতিক শ্রম সংস্থা আইওলোর তথ্য মতে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে জাহাজ ভাঙা। বিশ্বের গুরুতর পেশাগত এবং পরিবেশগত ঝুঁকি রয়েছে এই কাজের সাথে।
1: আপনি এখন রান্না করতেছেন কেন?
2: এখন তো রান্না করার কথা না, এখন আমি রান্না করব।
3: কেন ভাই?
2: কেন
3: আমি তো একটু আগে বাজার ঘুরে আসলাম।
2: একটু আগে বাজার ঘুরে কখন বাজার ঘুরে দেখা বিষয়? এখন
3: আমি রান্না করব না, তা খাবো। কি হইছে? এটা নতুন আছে, রান্না করার কথা না, নতুন আছে না?
2: আমার রান্না নিয়ে আসতেছি।

পৃথিবী ডুবে যাচ্ছে, কেউ শুনতে পাচ্ছে না। শুধু এখানে কেউ আর হাঁটতে পারবে না। যেখানে আর কখনো পায়ের ছাপ থাকবে না। সময় এসেছে, আমি ঘুরির আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা বাঁচতে শুরু করেছে।

0: runsaasti. Kehoa mate rakka korbe na. Putai putai jol. Sastin. Kehoa mate rakka korbe na.
1: Bangladesher upokule aghat eneche ghurnijhor Rimal. লক্ষাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। কমপক্ষে 8 লক্ষ মানুষ তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রিমাল নামের ঘূর্ণিঝড়টি ঘণ্টায় 120 কিলোমিটার বেগে বাতাসের সাথে উপকূলে আছড়ে পড়ছে।
2: This is a machine that's meant to clean, but how clean is it?
3: I put my and your washing machines to the test.
4: As you can see the design, yeah. Water easily pulls up the yeast and most love moisture.
3: For this episode, I tear apart one of them to show you where more gunk is hiding.
2: Wow, this one is all brown.
3: How clean is your washing machine? Talking Point, Sunday on CNA.
5: At Standard Chartered, we're here for those who never stand still, who want trusted expertise in the world's most dynamic markets.
6: Now is your time.

0: যেটা আফগানিস্তানের সাথে একটা ম্যাচ এরকম কল পুরানে হারলো, যেগুলো হারার কথা না, এগুলো জিতলে হয়তো মনে করি বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত।
1: তারপরে আপনার হচ্ছে সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ হারলো, বাংলাদেশের লিটন দাস খুব খারাপ খেলা করে, সাকিব আল হাসানও আছে খুব খারাপ খেলা করে,
2: খেলা দেখতে গেলে
1: হ্যাঁ হ্যাঁ মেজাজ খারাপ হয়ে যায়।

0: শহরের পানি বৃদ্ধির কারণে 17 থেকে 20 ভাগ জমি মাটির নিচে তলিয়ে যাবে। তাহলে কি হবে? প্রায় 3 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে, তাদের ঘর বাড়ি হারাবে। বিশ্ব এই মাইগ্রেশনের, এই অভিবাসনের যে পর্যায়ে এখন দাঁড়িয়েছে,
1: এই মানুষগুলো কোথায় যাবে? কে তাদের দায়িত্ব নেবে? বিশ্ব নেতারা তাদের জন্য কি করবে?
0: We want justice
2: right here, right now.
3: আমি এখন একটি কবিতা আবৃত্তি করে শোনাবো, যেটি লিখেছেন নাইজেরিয়ান একজন জলবায়ু কর্মী, যার নাম হচ্ছে নিমোবাসি। আই উইল নট ডান্স টু ইউর বিট ইফ ইউ কল প্ল্যান্টেশনস ফরেস্ট। আই উইল নট সিং উইথ ইউ ইফ ইউ প্রাইভেটাইজ মাই ওয়ার্ডার। আই উইল কনফ্রন্ট ইউ উইথ মাই ফিস্ট if climate change means death to me but business to you. I will not dance to your beat unless you walk the sustainable path. Unless you do, I will not and you will not dance to your